0: ডুংবা ছিকেল ইউল ঠংকের মিমাং তেরিসা লেপু রিম্বালা লগেতাম্বা গুনমা ছেই লাকা খেউ থাক রিং গ্যাংসিং গিয়ার গেলা আকাশবাণী ল্যান্ডলাইন সিডিএমএ যুগলা মোবাইল সুবিধা গি লগুকি লেগেন ডুবা খানুয়া টেলিকম গ্যাংসিং সবজি কি থুচো সাম্বা কি লাকসে ও তো গ্যাংসিং সবজি নিরি খেলেন চিকরা হিন থাক রিং গ্যাংসিং সবজি কি তেমা লুংবা ইয়ারকে তঙ্গু নিরি থামচা নিরি খেলেন
1: নেপাল টেলিকম